নিজক চাম্ব কর্মদম মাজ ভর গে মামচি গরমি বারে আমি না গরমি দিপে মাম আগা দুখাদার সমাজ ওয়াই খুরি জব বলিব।

আরে তোমার রহমত দেখি কেনে গাল যে কামপুর মন যা গান যায় লঙ্কা বরগলা